0: you are.
1: Dit is Erwin de Hart van de ANWB. Ochtendspits is begonnen met weinig bijzonderheden. Een file door een kapotte vrachtwagen, dat dan weer wel. Op de A15 Rotterdam richting Europoort. Tussen Hoogvliet en Rozenburg Centrum 6 kilometer. Een 10 minuten vertraging. Voorlopig is de rechterrijstrook dicht. En tot zover de ANWB verkeersinformatie.
2: Good day with RJ. Goedemorgen met RJ. Hallo RJ. Goedemorgen RJ. Hallo. उजाला के साथ घर घर में ऑटो में चाहे जहां पर भी है आप उजाला ही उजाला सुनते हैं उजाला के साथ अनहेल खुद मोर खमेत आर जे गुड मॉर्निंग

यू आर उजाला रेडियो का प्रोग्राम कॉफी चाय मेरा शो आप सुन रहे हैं एंड हम थोड़ी देर तक और रहेंगे आपके साथ। Marius Borghoiby is vandaag tot 4 jaar cel veroordeeld voor onder meer 2 verkrachtingen en mishandeling, melden Noorse media. De zoon van de Noorse kroonprinses Mette Marit en stiefzoon van kroonprins Hakon werd van 40 strafbare feiten verdacht. Toen denk je toch? Toen zei hij prins Barté, ja prinses Barté, ja koning Barté. Kan je straf niet ontlopen.